ভাবেনি, কে অন্য ভাবেন, তো কথা ফের করতে এসতো দেখা গো হালা দেখুন ভাইও সারা বর্ষম চুর কই পানি বান্দা বন্ধু জিন্দা ছাই নান উতাপতি দেশলা রাজা কা সেই ভাই ছড়া পানি বর্ষম ভাই দেশলা রাজা গান্ধারী পানি যে স্বর্গারণ ভাই বসিও উতাপতি চেয়ে অর্জুন ফর্কের আর কে ভনে লাগলো ভাই রাজা ইজি সিটলাই ভারে হে প্রভু সারা সার কেই পানি ছাই না এ আরামা হরি দৈব কাঠৈবরি নারায়ণ।